0: তো বনে লুং গেংভা বা থস শোনো বমরিকানি লো থস লো থস হান দেখি প্রোগ্রাম এ যাবা না না
1: উম যা কি আবার তা কই লেবিসা
0: মুম ফে আলো মেরেছে
1: হ্যালো
0: হ্যালো বা থস শোনো বমরিকানি
1: আঙ্গে
0: এন শা কি বমা নি রিবজো
1: না ওই বিগ ওই বিগ গাস দেশ ফুম বোয়া
0: মুজরে পেরি
1: লা নেল সাবো কাদাই Lumel sabo kadai.
0: Ensha.
1: Lumel sabo me. Ubondate. Kama vundu. Lumel sanivo kuku.
0: Ensha.
1: Lumel sanivo. Vomsi alela. Nibionzi. Mtonga. Mbavigi. Vondati.
0: Ensha, amfitafo.
1: Nironi.
2: Amfitafo na fenda.
0: মই খেতৰ কাপি না কাফি খালে মৰি গান
1: দুদি
0: চে দুদি লুচ মেজি মোবাইল কাফি নে ৱাইৰাছ আহি